আমেরিকি রাষ্ট্রপতি ভারতীয় বিদেশ মন্ত্রালয় প্রবক্তা রণধীর জয়সওয়ালী পত্রকার সম্মেলন ক্রমে এই তথ্যাঙ্ক সার্বজনিক করে সন 1076 জনা ভারতীয় নাগরিক আমেরিকা ভারত ফর্কাইয়েকো জানকারী দিয়ে এসেগরি 2025 মা কুল 3567 জনা আমেরিকা দেশ নিকালা গরেকো থিয়ো। ট্রাম্প প্রশাসনলে আপ্রবাসনকো মুদ্দা প্রমুখ সংবেদনশীল রাজনৈতিক বিষয়কা রূপমা উঠাউদে আয়েকো ছ।